জানামালায় যাই রে লাল তোরারা, ও মেরা ঘর তাই গাইছা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, ও মেরা ঘর তাই গাইছা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, দিনা দিনা জিন্দাগি সারা খুনে ভাইরাজ, দিনা দিনা জিন্দাগি সারা খুনে ভাইরাজ, হরে রাম বাচো হরে রাম মুখলে বাচো হরে রাম আসে করছু কাম, মুখলে বাচো হরে রাম আসে করছু কাম।

বোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি, বোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি, গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি, গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি, জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিচি, ছাইলা ভালো ভালে দেখি রুনসন মাখা মিচি, ছাইনা ভানো ভালে দেখি রুনসা আখা মিচি,